শুনছেন এনএসকিউ ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 12 আগস্ট বুধবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় মঙ্গলবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় তনুশ্রী বিশ্বাস এবং আমি আহসান হাবিব। শক্তিশালী গ্রীষ্মমণ্ডলীয় ঝড় চ্যানহোম জাপানের দিকে এগিয়ে আসছে এবং মঙ্গলবার সন্ধ্যায় টোকিও সহ কান্তো অঞ্চলে আঘাত হানতে পারে। আবহাওয়াবিদরা সতর্ক করছেন যে জাপানের পূর্ব ও উত্তর পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে। বুধবার সকাল পর্যন্ত 24 ঘণ্টায় তোহোকু অঞ্চলে সর্বোচ্চ 180 মিলিমিটার, কান্তোকোশিন অঞ্চলে 150 মিলিমিটার এবং প্রশান্ত মহাসাগরের ইজু দ্বীপপুঞ্জে 100 মিলিমিটার বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। ঝড়টি একই সাথে তীব্র বাতাসও বয়ে আনবে। তোহোকু এবং কান্তোকোশিন অঞ্চলে মঙ্গলবার বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 90 কিলোমিটার হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া এজেন্সি ভূমিধস, নিচু এলাকায় বন্যা, নদীর পানি ফুলে ওঠা এবং নদীর প্লাবন সহ দমকা বাতাস এবং উঁচু ঢেউয়ের বিষয়ে সতর্কতা জারি করেছে। এজেন্সি আরও বলেছে যে বজ্রপাত এবং টর্নেডোর মতো দমকা বাতাসও বয়ে যেতে পারে। উল্লেখ্য, এই ঝড়টি পশ্চিম দিকে একটি অস্বাভাবিক গতিপথ অনুসরণ করছে। আবহাওয়া এজেন্সির কর্মকর্তারা বলছেন, ঝড়ের এই গতিপথের কারণে কান্তো ও তোহোকু অঞ্চলের উপকূলে অস্বাভাবিক বায়ু প্রবাহ সৃষ্টি হতে পারে এবং ঢেউয়ের আকস্মিক উচ্চতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। জাপানের দিকে ধেয়ে আসা ঝড়গুলো সাধারণত পশ্চিমা বায়ুর প্রভাবে পশ্চিম থেকে পূর্ব দিকে অগ্রসর হয়। দক্ষিণ পশ্চিম জাপানের কুমামোতো জেলায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার 2 সপ্তাহ পরেও 6,000-এরও বেশি মানুষ সেখানকার আশ্রয়কেন্দ্রগুলোতে অবস্থান করছেন। 28 জুলাইয়ের ভূমিকম্পে কুমামোতো জেলার কিছু এলাকা 7 মাত্রার তীব্রতায় কেঁপে ওঠে, যা জাপানের ভূকম্পন পরিমাপক স্কেলে সর্বোচ্চ। সোমবার পর্যন্ত ভূমিকম্পে 39 জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে, যার মধ্যে দুর্যোগ সম্পর্কিত সন্দেহজনক মৃত্যুও রয়েছে। ভূমিকম্পে 22,000-এরও বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে 699টি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। ইয়াতসুশিরো নগর, উকি নগর এবং হিকাওয়া শহরে প্রায় 34,000 আবাসিক গৃহে পানি সরবরাহ বন্ধ রয়েছে। আশা করা হচ্ছে চলতি মাসের শেষ নাগাদ সকল এলাকায় পানি সরবরাহ পুনরুদ্ধার করা সম্ভব হবে। এনএইচকের এক জরিপ বলছে, জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি সানায়ের মন্ত্রিসভার প্রতি সমর্থন হার গত মাসের তুলনায় 5% কমে 53% দাঁড়িয়েছে, যা গত বছর

মন্ত্রিসভার দায়িত্ব গ্রহণের পর সর্বনিম্ন। অন্যদিকে অসমর্থনের হার 6% বেড়ে 33% হয়েছে। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত টেলিফোনে এনএইচকে এই জরিপটি পরিচালনা করেছে। দৈব চয়নের ভিত্তিতে যোগাযোগ করা 18 বছর বা তার বেশি বয়সী 2,925 জনের মধ্যে 1,205 জন এতে সাড়া দিয়েছেন। 28 জুলাই জাপানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় জেলা কুমামোতোয় আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পের বিষয়ে সরকারের প্রতিক্রিয়া সম্পর্কেও জরিপে জিজ্ঞাসা করা হয়েছিল। জরিপে 11% বলেন যে তারা উত্তরগুলোকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন, অপরদিকে 56% বলেন যে তারা কিছুটা গুরুত্ব দিচ্ছেন, 21% বলেন যে তারা উত্তরগুলোকে ততটা গুরুত্ব দিচ্ছেন না এবং অপর 6% বলেন যে তারা এগুলোকে একেবারেই গুরুত্ব দিচ্ছেন না। মন্ত্রিসভা সম্প্রতি আগামী বছরের এপ্রিল মাস থেকে 2 বছরের জন্য খাদ্য পণ্যের উপর ভোগ্য পণ্য করের হার 1% নামিয়ে আনার সরকারি পরিকল্পনা অনুমোদন করেছে। নিম্ন এবং মধ্যম আয়ের মানুষদেরও এতে সুবিধা প্রদান করা হবে, যাতে খাদ্য পণ্যের উপর তাদের করের বোঝা কার্যত শূন্য হয়ে যায়। মোট 49% বলেন যে তারা নীতিটিকে সমর্থন করেন, 39% এর বিপক্ষে মত দেন এবং 12% সিদ্ধান্তহীন অথবা কোনো উত্তর দেননি। সম্রাট পরিবারের সদস্য সংখ্যা নিশ্চিত করতে জাপানের সংসদ সংশোধিত সম্রাট পরিবার আইন পাশ করেছে। এই সংশোধনী জনসমর্থন পেয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে 3% বলেন যে এটি যথেষ্ট সমর্থন পেয়েছে, 26% বলেন এটি কিছুটা সমর্থন পেয়েছে, 41% বলেন যে সংশোধনীটি তেমন সমর্থন পায়নি এবং 23% বলেছেন যে এটি কোনো সমর্থনই পায়নি।

0: খবর প্রচারিত হচ্ছে এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে। জাপানের দেশীয় প্রযুক্তিতে তৈরি জিপিএস উপগ্রহ মিচিবিকি মঙ্গলবার সকালে সফলভাবে কক্ষপথে স্থাপন করা হয়েছে। জাপানের স্থানীয় সময় ভোর 4টার কিছুক্ষণ পর দক্ষিণ পশ্চিম জাপানের কাগোশিমা জেলার তানেগাশিমা মহাকাশ কেন্দ্র থেকে মিচিবিকি নাম্বার 7 উপগ্রহ বহনকারী একটি H3 রকেট উৎক্ষেপণ করা হয়। রকেটটি উপরে ওঠার সময় দুটি বুস্টার এবং প্রথম পর্যায়কে আলাদা করে ফেলে। উৎক্ষেপণের প্রায় 29 মিনিট পর এটি উপগ্রহটিকে তার নির্ধারিত কক্ষপথে স্থাপন করে। মিচিবিকি উপগ্রহগুলো অবস্থান সংকেত প্রেরণ করে। বর্তমানে এগুলোর মধ্যে 5টি জাপানের ওপর দিয়ে কক্ষপথে সক্রিয় রয়েছে। এগুলো স্মার্টফোনের জন্য উন্নততর অবস্থানগত তথ্য প্রদান করে এবং দুর্বল নেটওয়ার্কের এলাকায় ভূমিকম্পের সতর্কতা পৌঁছে দিতে সাহায্য করে। জাপান সরকারের প্রাথমিক লক্ষ্য ছিল আরও স্বনির্ভর একটি দেশীয় ভূ অবস্থান ব্যবস্থা অর্জনের জন্য মোট 7টি মিচিবিকি উপগ্রহকে কক্ষপথে স্থাপন করা। তবে গত বছরের H3 রকেট উৎক্ষেপণ ব্যর্থতার কারণে মিচিবিকি নাম্বার 5 উপগ্রহটি হারিয়ে যায়। সরকার 6টি উপগ্রহ দিয়ে ব্যবস্থাটি পরিচালনা করার পরিকল্পনা করছে, যা প্রাথমিক পরিকল্পনার চেয়ে একটি কম। জাপান চলতি বছরের প্রথমার্ধে রেকর্ড পরিমাণ চলতি হিসাব উদ্বৃত্ত অর্জন করেছে। সোমবার অর্থ মন্ত্রণালয় প্রকাশিত তথ্য অনুযায়ী উদ্বৃত্তের পরিমাণ প্রায় 17.43 ট্রিলিয়ন ইয়েন বা প্রায় $110 বিলিয়ন ডলারে পৌঁছেছে। 1985 সালে তুলনামূলক তথ্য সংগ্রহ শুরু করার পর থেকে এটি বছরের প্রথমার্ধের সর্বোচ্চ স্তর। এর প্রধান কারণ ছিল বিদেশি সহায়ক সংস্থাগুলো থেকে লভ্যাংশ আয় বৃদ্ধি এবং সেমিকন্ডাক্টর ও অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রাংশের রপ্তানি বৃদ্ধি। চলতি হিসাব হল দেশের বাইরে বাণিজ্য ও বিনিয়োগ থেকে অর্জিত আয়ের একটি প্রধান পরিমাপক। এদিকে জুন মাসে মাসিক চলতি হিসাবের ভারসাম্যে 92.3 বিলিয়ন ইয়েন বা প্রায় $583 মিলিয়ন ঘাটতি দেখা দেয়, যা গত বছরের জানুয়ারি মাসের পর 17 মাসের মধ্যে প্রথমবারের মতো ঋণাত্মক হয়েছে। একটি কারণ ছিল ভ্রমণ খাতে উদ্বৃত্তের হ্রাস, কারণ আগত ভ্রমণকারীর সংখ্যা কমে গিয়েছিল।
1: এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হল। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।